0: লাগিও হুরুরু
1: হনুমান দিলে বসে যাম সবে জানা গাই মা চাই সকেন
2: নাই মতে না জানে সিমরানি আছে
3: ও সিমরানি আয়ো